0: সাহারা বিচার কবে লইমা, বিচার কবে লইমা। সাকে
1: তিন তারা তিন তীর ছড়কে টিকা, না হে রাম তীর নর মায়ালু। তিন তারা তিন তীর তিন তারা।